0: আশেপানি মত হোশ কিয়ে যায় মুঝে তো কোই খিচে তেরি ও
1: বিগ 106.2 দ্য বিট অফ বলিউড সাম নাইটস নিড নো ওয়ার্ডস Just the right vibe. Sink into the big chill. Only on Big 106.2. The beat of Bollywood.